0: Gilim Achemen, Adanish Lushulmu, Ashuli, Shalom, Shalom.
1: Hello from the children of planet Earth.
2: Paz e felicidade a todos.
3: Gawai Huma, Tuk Gawai, Ping On, Gin Hong, Pai Lo. Drastwiti, Privyat, Fulwat.
4: สวัสดีค่ะ สหายนายธรณีพร พวกเราในธรณีนี้ขอส่งมิตรจิตมาถึงท่านทุกคน
5: Namaste เจริญมาตรเลยเจริญมาตรเชิญมาสุภาพสัมผัส
6: تحياتنا للأصدقاء في النجوم يا ليت يجمعنا الزمان
7: Salutaire la toi de lumière
8: Bonjour tout le monde
9: Maëlla mia
10: Hola y saludos a todos.
11: Selamat malam hadirin sekalian. Selamat berpisah dan sampai bertemu lagi di lain waktu.
12: Kaipa jamatna, itapas, naitapas, lima bayas, runasimit.
13: Hartelijke Grüße an iedereen. Herzliche Grüße an alle.
14: Namaskar. Bishe Shanti Ho.
5: Sutya Tarakara, Sutya Graha, Sutya Vishwa Brahmandara, Padivasi Manu, Kavinamna.
15: Assalamu alaikum. Hum zameen ke rehne वालों की तरफ से आपको खुश आमदीद